0: ahoi kha
1: thawan gi purnima se atopa maming amaga lebi bro bodugi film de
0: lai bane amadugi maming du madi ai gan dongle ai na thawan gi purnima na adum gan dole ayau di makire nin sibana
1: a sayog dong tang haibi uba
0: masira nin sibana khau bane sayog do aduga
1: masira nin nuksi ba tawa
0: ah hoi
1: thawan gi purnima si khoi gi aina sum thengna jakhibada u the great haiba film du oigi bra
0: ทางไอ้ดําตาบากังนาดําตาบาทางไอ้ดําตาบากังนาดําตาบาของพวกนี้กะริกุมบากันตาอันนี้ผังนาตาบาเสียวิเดี๋ยวที่อดุมอภุมกุมบะทําเมฮวยๆกะริกุมบะทางไอ้กังนาที่ตานิงจะกันตาบดีคอมมูนิตี้เดี๋ยวสุดท้ายสาระเช่นเช่นมันนี่ก็ให้ได้เสียฮวยๆๆอดุนะกะไฉกิเดี๋ยวอภุมทํามีอภุมคงนี้สมัยนะตอละกะเอาวิอดุสารวาริขนาดนี้ไงจ๊ะ
1: ว่าพร้อมจะชมหังกันจะกินเนี่ยกะริกุมบะดาอะคอยกิชินะจะได้มาอะดุมดาน่ะตะบะหอยๆอะดุดาอะคอยกิมีคะไรน่ะตะหนบะเลยบะไฮบิวไฮบิวคอยกิมังลังดะกิกัมบินิกุมบะอะดะกิดิชมเฮกอะลูเกลดะกิควิสนามกุมอนกุมบะมุ่ยนะซูอังตังชินะจะได้มาเจอังตังตอราดินวายจะกันเนี่ยนะไอ้นะคันจะบะหอยๆฮุซิกิฟอนอิมโปรแกรม pangthok liba badung sida su somna su pan birli wa fam se ai khoi mari le nasing da su pan jaraga hari ba mai kai don da su ai khoi yorong nam hona jage adubu laibuk thibadi hojiki oi na di hojiki thawan ki purnima hari ba film se ai khoi na chek tok jom matang da phang jadre ato pa film am tang khan bi ro pa ya gadra
0: adu ge na nipun film da gi na
1: hai bi hai bi
0: nipun pa ret lo ro ba ni na tau go to adu ai khan jare ge
1: na nipun hai bi ba ni ko লিপুন ফিল্ম দেখি কারণ ইসেই হবি রম না হবিও
0: আদু দেখি আদু সে কেন টেনশন হবি মে এক দবাই
1: হয় হয় মাসিদা লাইরিবে ইসেই সি লিসিং লক পা ওয়ারেপ লৌরবনি হাইবা
0: মা লিসিং লক ওয়ারেপ লৌরবনি হাই না থেও বদো
1: হয় হয় আরবিন সবঙ্গা পুষ্পরানি এনি পুনে সমিন বিসেই সে
0: হয় তা
1: হয় কেন্দ্র টেনশন হবি মে এক তা তো নি আইবম না সেরাং বিসেই নি ইসেই সি খুদল তামজার লাগে আদুগা ngasi ngasi ma phangdriba thawan gi purnima se koi check tok jaraga awara pa dum habjan jana mo hona jage isei khudol tab jari puna ta minar se

0: हेलो,
1: हेलो, गुड आफ्टरनून मैडम।
0: गुड आफ्टरनून। हेलो लेडीज, की थोड़ा हमने का नाम भी रबनो।
1: कौन देगी जी? हमारे समय में डाल देने आए हैं उनका से
0: हाय मिंग दो करी है बीबा
1: माने तुम भी कौन कौन देगी नहीं मिला।
0: खुरखुल दगी मनी तोम्बी मनी तोम्बी ngasi ke khoi gi thoram da han ba kolaroi na taram nok chari ai khoi siam nongai jai mani tombi ke thengna japa karm bo afam ta minasi ke
1: मैडम ने कहा साहब मतन नूम चुम मतन में जरा मैंने कोई हवा पता नहीं जो ना मैं ना आज एक तक आता हूँ तो भी जरा मैडम साहब वो आता है तो दो से जिन ना महल में कैसा
0: হয় আদম বসু আনা ইয়া গিয়াও দো বই বিউ মতম সাং না আইখই গি থৌরম মাসি তা দনা নুঙাই না লাইবিউ হাইবো আফম মাসি থামজরি হাইবিউ।
1: ও মিজান আমি দয়া পাই না রকম কোন সোয়া প্রাইম সাইন লেখা যে গিরম অবতি নাম আই ফোন যে নেভার হাম কাটে দেব কো
0: হুম
1: আনা আবে তো ফাজির আ প্রোডাক্ট তো যে আপনা কো মে আপনি নাও সি ওই বাট থাম জাগে মে দাম সি মুকো
0: হাই
1: আন্তোরা আই নো আম মানা আই খজি
0: সানদোরকদি লোবিবসিংসু চেকশন বিবা কগুব সিরকলবসু মফম চা ফুমজিনবির লোসিনবিনা বাহিনা থামবিরকপনি মায়ামগি আইফনা ফোংদোকপিরকপনি মনিতম্বিনা হাইবিরিসে।
1: আও মানে মিয়া
0: হয় আম নুমাইজে ওয়াফাম সিনা লইবিরব্রা মনিতম্বিয়া।
1: ও মিয়া ওয়াইম টাকা হাইজে
0: হাইবি হাইবি ওকে
1: যা সঙ্গাই ইমাউ সঙ্গাই হবে আলো রেশন লে বফো।
0: হুম
1: আসলে আন্টিসে
0: হুম
1: ওকে ইচ্ছা চলে এইয়া তো ফোরাম দা নাম বতে ফি থা আর ফোরাগা তো হয়ে বা ওজে মতন বিছে দা মিলে থিং দেব জিনা সেটে রেরা কো।
0: হুম খুদংচানব হেন হাইজেনিক হইনব হাইন থামবিরকপনি মাসিসু আইখোইনা গ্যান তানা মফম চানা লইসিনবিরবদে আদু মকানবগি কানব মক্তনি হাইজেরিবকো মনিতম্বিয়া। আদু মায়ামগি মাইকাইদা আইখোইগি রেডিওগি থংতেগিসু থামজেরি আদুদি ইয়াম নুঙাইজে ইয়াম কানারবো আফাম কয়াম থামবিরকপাদুদি ইহান হানবোইনা মনিতম্বিনা কল তৌবিরকপগিদামাক আমাদি রেডিও তাবিরিব মায়াম পুমনমাকিদাম ইসাইমাখা খুদল তামজেরকে। হয় হয় ইয়াম নুঙাইজে তারাম নোকচেরি ইসাইমাখা খুদল তামজেরি। ননাক্তা আসুম আসুম ফিল্ম আসিদেগি জিনাতনা সাকপা খাইদেম ইমোনা সৈরিংবা আমাদি সোরি সেনজামনা সৈরাংবে সৈনি তামিনাসি।

0: हेलो
1: हेलो
0: हेलो
1: हेलो ताबिर
0: ताजरे ताजरे हाय बियो कना आई बिरो बना सगोल मांग द गीता गीता हाय हाय नसी से अखोई लाइन से खजिक तंग सेंग द बना को नेटवर्क से खितंग नुवाई त बसि द लाइन खजिक तंग सेंग द बसि द हाय गीता करम बो फम थम बिगेनी हाय बियो
1: হাইজে নিতে আমি আমিতে হাইজে আমি সুমানে ফাংব কান্দা আখুই নিপি ইসিনজু থাকতাং হইনে থামবি দ পোগ্রামছে সেসে আমনা আসু পেন দেই মা জে দুবা আগা সানি তাজে রুবতে জি কইজি লিখনা আখানে আমা ওজে রুবতে জি এই আগা সানি খানা নাজেরি এতম দা এই যে মাইক্রোফোন গা দো আই ওয়ান্ট টু সি না দিরে কেনা মাং খাদা থাকে জি বুদে আমনা হাইদি পেন দেই পোকো দি মাই ওনি গানতে ইয়ানা আহামদা থামজে নিগাম দুগা আকুইকি পিনচিদ ওয়া বমিয়াম মাথিন রাজাসু ওদেগি দি আকুইনা হাইবি খং দেবে মিয়াম লাইবা হাসিয়াল গি ওয়ো কাই ওরো আদম থাবি রকা আম মাম খং সুনা সিন সুবা লাইয়া মোয়ন থাকি বা গাসানি থাকি দি সাসুই না আমি মানে তো থাকা করি দুগা পিনচিদ না মাই তাপা বিশাত মাম মাম খই লাই তলে দি দি দি না আপনা মাম
0: ꯍꯣꯏ ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ ꯌꯥꯝ ꯐꯖꯕ ꯄꯥꯎꯖꯦꯜ ꯄꯤꯕꯤꯕꯒꯤ ꯇꯥꯅ ꯃꯌꯥꯝ ꯄꯨꯝꯅꯃꯛꯇ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯊꯧꯔꯝꯁꯤꯡꯕꯨꯁꯨ ꯇꯥꯕꯤꯔꯒ ꯀꯥꯟꯅꯕ ꯌꯥꯝꯅ ꯐꯪꯉꯤ ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ ꯍꯥꯏꯅ ꯇꯥꯛꯄꯤꯔꯛꯄꯁ
1: ꯁꯤꯡ ꯉꯝꯖꯗ꯭ꯔꯒꯁꯨ ꯚꯤꯗꯤꯑꯣꯁꯤ ꯅꯥꯛꯇ ꯑꯗꯨꯝ ꯊꯝꯃꯒ ꯇꯥꯔꯒ ꯐꯣꯟꯁꯦ ꯐꯤ ꯁꯥ ꯁꯥꯅꯨꯡ ꯑꯆꯥ ꯑꯊꯛ ꯃꯌꯥꯝ ꯐꯪꯖꯕ ꯑꯗꯨꯛꯀꯤ ꯃꯇꯤꯛ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ ꯍꯥꯏꯇꯥꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣ